ইসাই আসিব সৈসকলিবসিংদি ব্রেনি গিতচন্দ্র পৃথিলু অথৈবা নেনসি খুমন ফ্রেঙ্কি আমাদি মালেম লাইমা আবুংওয়াইগি মাইয়েকতা বইমালংবা আমাদি রাহুল ব্লুনা সাইরাংবা ইস।